फेब्रुवारी से सब लड़े है क्रूस कालक अनफाल जोन भाईले ईरान पे से दिन से एन अनफाल एन ओफर एन वीन इन द मिडल ईस्टर्न फेस एन ईरान प्रातन अलमान देन ओफर द मोगलक फ्रेड इज अकॉर्ड ते ये चबात भैया की झगड़ा हुआ रुक जाए तेरी हम भी लोन तेलो अपन तेरी तेरी और सस्ता में की से भैया सस्ता तो बहुत ना है लेकिन तेरी से और सस्ता में अब तू एरो 20 है यहां पे हमारी जनता अबे यहाँ पे महंगा है तेलवा मीन्स सूरीनाम में भैया परमेश्वर बड़ा जोर गुस्सान है और ये परमेश्वर एनडीपी के उधर का बोले गया दिन गुस्सान है बोले हैं 1.5 घंटा से 2 घंटा ले उस पार्लियामेंट में बैठ के अगोरी से फरखादर करके और रखेरिंग बहुत अल्लातिक आयल है बोले रखेरिंग बहुत अल्लातिक आयल है और बोले परमेश्वर हाल फ्लिंक ऐना द रखेरिंग लात उस मेर दन अंदर हाल ऑफ यूर वक्तन बोले हम लोग के बैठ के अगरवाई से भैया परमेश्वर रे 1.5 घंटा रखेरिंग वहां के अगुल्ले बाटे तब तू लोन इतना बड़का हैरी मां के करे है सूरीनाम में आदमी जोन खेत और पहले तो ही लोग के समय पे अनफ्राक करत रहा मर गए अब जगहिया ओकर नाम पेनाइल है 40 बरिस पे 50 बरिस उस अब अगोरी से परिसन से गोरी से अबे कितना आदमी अगोरे कर खेतवा का गचुआ कहां कब मिलेगा क्रोन फ्रंट कॉन्फ्रेंसिक तो लो स्टॉप कर देले बाटे आदमी अगोरे है कि कब ई दौर चलेगा अतुलन अंदर हाल्फ ईयर में चिल्लाई के शुरू कर देले है जनता ये जा है बेरखल स्टंप में जनता ये कहीं अस्प्राग जा है ता 1.5 घंटा ना दिन दिन भर सोम्स अगोरे है और कोप क्राफ्ट फॉर स्टेरकिंग आदमी रोज अगोरे कब हमा पैसा स्टोर्ड होई ओकर बारे में 10 तू ही लमाल नेक्स्ट मने परमेश्वर लेकिन ये वक्ती वाला चियुआ जोन है सूरीनाम में बहुत ज्यादा भैया जब कोई से अस्प्राक करियो 10 बजे तो 12 बजे आवे है और सोस बेलवा न करी सोस आईबे न करी दैट हैपिक सेल्फ मी कमांड मींस फिर भी गैली करवाए भैया तीन तीन चार चार गो अने अने इमर से अदमियन कोनो आवे कोनो आईबेन करे कोई बेलवे ना करे भाई ऐसे सूरीनाम के चाल है हमारे जनता तो कौन चीज तुलो रखेरें के अनमी अस्प्रक से काम ना करे है तो जनता बिचारा हमार का करेगा यली मुतद खुये फोर बेल साइड ओवर अस्प्रक इन द इन इन इट लैंड सूरीनाम एंड द से यली सेल्फ नीड मेंस द अब भैया परमेश्वर और भैया गया दिन और लोग वहां पे जोन बैठ के गोरत रहा ई सब बहुत गुस्सान है हिया बतावे को वेट स्टार्स बखरूतिंग बनेगा 2020 के ओपनबार फरखादरी होएगा 10 बजे बाकी सब 12 बजे शुरू करी से भैया है ब्लैक द पार्लियामेंट मेयर देन अंडर हाफ ईयर ही मुतर वक्तन ऑफ द रखेरिंग और एकर बारे में फ्रक्सी लेदर एनडीपी के परमेश्वर रमीन परमेश्वर बोले कमिशी फॉर सेटर जोन हैगा वेट्स प्रोडक्ट के पार्लियामेंटारियस बोले हैगा वेकन लंग दाखन है मन खमा बोले एंडाला दरखेर उस मेर दन अंदर हाफ ईयर वक्तन वार बाय है हेन न्यूलिंग एंड सेन मेंसे दी वेटन दैट बे द बखरोजिन बहंडलिंग एंड दैलक अस्प्राक इज दैट द मिनिमल सेफ लीडन फॉर द रखेरिंग अनवेशन मुतन सेन फॉर सेफ फॉर द 19 ओमदैट इक द vice-president en de president Metel sprak per meester zeer geërgerd. हाँ भैया तो एक बारे में तो हम बता दे ली है और बोले इन आले एरस्ट द क्यूनर व नीट हेवन बोले ये चीज ना हो सके है एक हैव सेल्फ फॉर द प्रेसिडेंट एंड फिशर प्रेसिडेंट प्रेसिडेंट हैज स्कीमा गेस्टुर्ड बोले टॉक सब लातिक आई लव हैव नॉक एन हील मान त खान परमेश्वर फिट है फ्रापंट दैट हील व्हाट मिनिस्टर फाक ड्रिंगन आंदा हेमन कफरा फॉर द अनफंग फॉर द बोग्रोटिस बहंडलिंग ओम हिल बलाइट verder te hebben en implementeren mensen of zelf laat ik je eigen doen. Dus je baat is hamare pyare pyare janta. Tab dekho bhaiya hum jai hai tari se en assembly le Jennifer Fried Samkur NDP rahega heeft hij de begrotingsbehandeling vraagteken geplaatst bij de rol van kabinet of bole hega volgens haar moet ki kabinet bole hega beleidscoördinatie en monitoring en niet de rol van minister overnemen bij het bepalen en uitvoeren van beleid
तो ये बात है मफरा फ्रीड साम बोले हैं और volgens de het assemblée staat Suriname met verwaarde olie en gas ontwikkeling voor grote bestuurlijke uitdagingen in bare mee telke bare mee यहां पे हम न्यूज़ सजाए के रख ली दोस्तों अभी आप लोग को हम एकर बारे में बताबे हैं प्यारे प्यारे जनता यहां पे और न्यूज़ मां पुलक के बताई है यहां लिखल है भैया फरागा ले चले है ईरान के हुआ के जनता ठग गए लड़िया से और बोले है कि द वेयर स्लॉट शेख फॉर फ्लिक्टिंग अमेरिका ईरान के अतवार के जोन संबंध एक मेमोरेंडम फॉर ओवरस्टेमिंग वाज ब्रेक ऑफ बेना 4 महीना फॉर फैंडलक हेडन तब एंड के 4 महीने से न लड़िए भैया और स्ट्रैट वन तेरहान में वारमैन Uitgeput is door jaren van sancties en spanningen, heeft de aankondiging van een staakt het vuur weinig vertrouwen gewekt dat de crisis voorbij is, mensen. Toen hoorde ik een tafel, 4 maanden kebole banhoi, abole jagarawa karbat meka hoi, dan weten die mensen, zegt Parisa, een student in Teheran, die vanwege veiligheid haar voornaam gebruikt en het kan nu werken, maar beide partijen zullen het ondermijnen op basis van hun eigen belangen. Ze hebben op een eigen belang gehad, onze janta. आगे हम जाए भैया अरे भैया हम लोग कैफे पे सुरीनाम के गैगरी लुसराल थे भैया हां बोले हैं फेपे बेज फंड से अपना क्रिटिक बेस्टार बखरूचिंग बहांदलिंग तो ई भैया अब मुखोली से बोले हैं फरवेर तक द क्रिटिक दी बेज अनफ्राग फंड बखरूचिंग बहांदलिंग रखेरिंग के बोले जोन 11 बजे बोले शुरू भले बोले एंस्ट है बोले ला है स्टेल द रखेरिंग वाज आउटकनोड voor 11 uur en niet voor 10 uur, zoals door sommige parlementariërs werd gesuggereerd. De ohike permisser bole hai, 2 ghanta, 1.5 ghanta bole la artikel le baate, aur ee bhaiya bole na, hum log 11 baje bulaya raha, 10 baje bulaya raha, aur bole hum log 11 baje pahunche the, humme jana furukura ka. To this soort mensen, hoe kan je leiderschap hebben als je tenminste je afspraken niet houdt? Je moet tenminste je afspraken hebben, vicepresident bent u. Volgens Rusland heeft de regering het verleden zelf meermaals uren moeten wachten op de nacht. Je hebt niks te maken wat het verleden is, meneer Rusland. Jij bent nu de VP. Jij moet het namelijk zorgen dat die dingen allemaal netjes en correct en op tijd gedaan moet worden. Als u zelf als een VP namelijk aan uw tijden niet aanhoudt. Mensen, hoe gaan wij ons land namelijk verder besturen? Vice-president merkte verder op dat er sprake lijkt te zijn van een politieke profilering. Maar jij doet artikel, wat heeft hier te maken met de politieke profilering? U bent gewoon laat en laat is laat. Daar heb je geen enkele excuses. Of het gisteren laat is of vandaag laat was. Of morgen laat. Maar het is in jouw dingetjes. Jij moet ervoor zorgen. Als een 11 uur afspraak is, dan is er geen sprake om 12 uur daar te komen. En dat is punt uit. Helemaal geen discussie erover. En geen omdraai. Kie toren ze met bijhoort eraan. Of ook ze met een kinkasysteem. Toch te lopen. Ribollet hoor. Hoe ga je de laat me zien hoe je de kinkie gaat brengen. Ja, op hem jaila ik aan mijn gebaai haan. Je aadmi kya kya bhaiya, ego 29 jarig finand ka hai haan. 56 jarig appen aurat ke leverspartner en wederspanning heet bij zijn aanhouding bole hai de saak trok gedurende tijd. Ernstige beschuldigingen aan van langdurige seksuele misbruik binnen de relatie, bhaiya. Binnen de relatie. De zaak, de slachtoffer werd eerder tijdens een rechtszitting gehoord, maar kwam toen terug bij de belastende verklaring. Die op een partner een Janneke misbruiker eraan. De verdachte ontkende zowel de verkrachting als voor aanrading van zijn partner. Wel bood hij tijdens de behandelingen van de zaak zijn verontschuldiging aan. Ori bhaiya vinanjon hai bole hai partner ke is goed wilde maken maar had hij daarop verkeerd gereageerd ook
verklaarde hij dat zijn partner niet wilde dat hij buitenhuis alcohol gebruikte, maar liever thuis dronk. Hij gaf toe dat hij in het verleden een zware drinker was. Bole pehle hum daru piyat rahi ab bole bahre ab bole hum ko waskul kare bahre na pi ghar mein pi tijdens het verhoor erkende verdachte dat hij gedurende hun anderhalf jaar durende relatie één keer seks met zijn partner had gehad tegen haar wil. Bole khali ek dai bole bole de beschuldigingen dat hij haar regelmatig tot anale seks zou hebben genomen, wees hij echter resoluut van de hand. Bole uchi waar na hai dosto te isab ke winan jon hai ya likhle zich verzette tegen de aanhouding. Tijdens de aanhouding werd ook een mes bij hem aangetroffen, hetgeen mede heeft geleid tot de bewezen verklaring. Hoewel de officier tijdens een eerder zitting gevangenis aan de bariskeerde, toen hij op het ijsje, chobariske ijjal paise voor man die levenspartner verkrachtte ego en mieke op een ouderd kei verkrachtker het radosto. Je eigen vrouw mag je ook niet verkrachten. Dat is het gewoon. Hamari pyare pyare janta. To dosto discussie over leningen en blok 58 to jane tel ke bare mein hamare janta. Discussie bhaile assembly mein 15 tarikh juni mein jabar op discussie bhaile. Ebook Jones en Lonjano bhaiya bahut jabar discussie kare hain. Ook de andere mensen stellen dat uitblijvende aflossing, maar Ruwang VHP bole 134 miljoen Amerikaanse dollar 2022 mee, euro 165 miljoen dollar 2023 mee, 371 miljoen dollar 2024 mee, 271 miljoen dollar 2025 mee, bole hega. Een VHP-fractieleider Aziz Kumar duidelijk kreeg dat het om royalty gaat. Wang stelde verder dat de deviesreserve groeide van 0,4 miljard importdekking in 2020 naar 1,6 miljard in 2025 mee. Euro inderdaad mensen, toen groeide dat. De ikker waren met DRA met bara discussie hoe bhaiya sab koi agore hega kab paiswa aave hum bhajanwa banai aise chijwa hai na hamare janta tulun jano hamara Surinam ke vishwas bahut kam hai hamare janta hum jaiye Sweden ke aur bhaiya abe Surinam ke verkrachting ke bare mein tayari ek Sweden ke admi bhaiya apan aurat ke apan 120 mardana se okar sange sex karwai se bole swar prostitute ghar mein veer veer ke sab ke bulai ke admiya apan aurat se sex karwao tra ghar mein upar se film banao tra reklama banao tra aur paisa on fang karta bhaiya hiya batave hega the sweet dong se vrou ek periode pan 10 bris mein 121 mannen de man ontving daarvoor betaling. Veel van die mannen hebben de vrouw in die periode meerdere keren ontmoet voor seksuele handelingen. Zweden kebaantje te maar janta ap ikar baan en sipahi ook ke pakni se aur rechtbank ik bole he zware prostitutie verkrachting melde Zweedse omroep betalen hier aan he bole 2 gevallen van mishandeling, 6 gevallen van onrechtmatige bedreiging en dopingsovertredingen even aan lichte vergrijping. Op bole he ik het jenga doei zo het jaar Zweedse dele 18.352 euro ou dat jy een schadevergoeding bereken. Ou bole, volgens de rechter heeft de man zijn vrouw ook het beïnvloed en aangezet tot seksuele handelingen met in zichzelf en een online ontzetten daarvan. De rechtbank acht het werven van extra klanten voor seks bewezen, net als het proberen om buren en anderen ertoe te bewegen seks met haar te hebben.
heeft haar geholpen haar droom verwezenlijk. Bole hamar auratia apre mangat raha apan sapna pura kare. Bole ichi yu apre mangat raha judge sa hai to bole hum oke help karat rahi. De aanklager zei eerder ki inmiddels ex-man van de vrouw chhod de chuke. Bole kwetsbare situatie hai en angst voor hem had uitgebreid om zijn dwingende gedrag te normaliseren. Volgens de rechtbank drong de man langdurig aan op ook haar ouderen en gebruikte neerbuigende taalgebruik ook bewezen naar beheel. Daarnaast werd in de zaak 29 een miljoen ook een sekskeril gaan. Oosepke, rechter Boudou Barise, voorwaardelijke straf voor deze gaan. Bole de man onkende beschuldigen, ook haar advocaat bole hij zijn vrouw alleen maar geholpen haar lang gekoesterde droom van een leven als luxe prostituee waar te maken. De man zegt dat hij haar hielp met boekingen en dat hij de administratierol in geheel van vervulde. Rechtbank ging daarmee niet eens. Bole hem ook haar paisakali, deze hem kasari, bhaiya. Amerika ke bhaiya, ya likal FBI voorkomt mogelijke terreuraanslag bij Koivech. Witte huis ke bhaiya, huwaan pe bataai gaye hai Washington mein FBI bole hai ga mogelijke terreuraanslag kunnen voorkomen. Kari se bole tijdens ego kooi gevecht raha in de tuin van Witte huis bole hiya pe ga Fox News bataai hai kooi gevecht werd afgelopen weekend georganiseerd ter ere van de 80ste verjaardag van de Amerikaanse president Donald Trump. Ja, tegen kooi gevecht organiseerd bij La. Voor het complot zijn tot nu 5 verdachten aangehouden. Functionarissen melden aan Fox News dat drones met explosieven gebouwen in omgeving van een evenement hadden moeten aanvallen in paniek die daarbij zou ontstaan. Toen je baat ziet, hè, waar je dan Amerika ke bare mee. हम सोचे आप लोग को हम एक मीठा मीठा गीत सुना दे तो अभी हम वापस आ जाएंगे.

और छलकी न जाई गोलियां, छलकी न जाई, बोले धीरे धीरे चलो और घगरी छलक न जाए। तो दोस्तों हम चलते हैं यहां से और आगे को। अब देखो भैया, एगो लड़का, बड़ी दुख भरी कहानी है, कहानी ना समाचार है दोस्तों। एक बरिश के लड़का बल्टी में बुड़ के मर गए भैया। सूरीनाम देश लारवेई के बातचीत हुए हैं और बप्पा गए देखे तो बेटा हुआ, एक बरिश के लड़का के मुड़ी बल्टी में नीचे है, गोड़ ऊपर है और नत्युरक बल्टी में पानी रहा हुई भैया, और लड़का वही में बुड़ के मर गए है, बड़ी दुख के बात है। फरनीम दत किंचे in the kuiken met zijn hoofd in een met water gevulde emmer terechtkwam en terechtkwam, waarna die kind is overleden. Mensen, en je hebt me verteld, bepaal lardkwa kan halen die ze buiten nikarke en ook een kabel reanimeren kan ze gaan, maar lardka na bachai paise dosto बाप लड़का ना बचा, इसे बड़ी दुख भारी कहानी है। इसे भैया एक आदमी लाश हो गया रहा, एक भाई लाश हो गया रहा और ओकर भाई ओके ढूंढे है, खोजे है, खोजे है, भैया लाश हो गया रहा। तो अब जाए के भैया मिलल है भैया, तब बोलिए कहाँ मिलल है भैया, एगो रास्ता का नाम बा अधीन वैक्सीरी नाम में, और ये बेचारा के वहाँ पे ततई से टंगल रहा भाई, अनुमान क्रिक मान रख डिस्क्रिप्शन से लीफन तुन है से इंफॉर्मिस्ट ब्रो लीफस लूज आंतर ऑफ अन बूम लांग्स द अधीन वैक् इन सूरीनाम। और बोलो पेड़ लगे होके मिलल है, फरनोमन वॉर्ड द स्लाख्तोफर बुधवार से इलाज भैल असोमार के मिलल है, वारफान ओकर लेखाम फरकेर द आल इन फेरस्तार फर उन बिंदे में से। ये भी एक बहुत दुख भरी दुख बात है, न्यूज है दोस्तों। साथ ही साथ भैया बोले जिसके हाथ में लाठी वही ले जाएगा भैंस। अब चिनोआ भैया बंदूक ले ले और जंगल में है जहां सोना खुदा है, एकर मारे में पार्लियामेंटारियन प्लास फ्राक तीखन में अनवीसक है स्वार बवापन दे शिनीसन ऑफ हेट खैल खोद फेल्डन में से कहने के। अब उस सबके विश्वास ना भैया अपन फैल खैद सबन अपरे करे है, इसको उतू सुर जाती के हुआ विश्वास ना भैया, बोले उसे फैल खैद ना कर पावे है। दारम द एकर बारे एनडीपी पार्लियामेंट रायमोन सपून बोले है सोमवार के दयाना में, बोले सोरखन आउट ओवर द बिल्डिंग जो सोशल मीडिया पे दिखावे कि स्वार चिनवान बड़का बड़का बंदूक कैमोफ्लाश क्लेडिंग लेके और सोना जहां खोदे उस सबके हुआ बेनलात में से बनबा। एकर बारे में हनीश मनोरथ का बोले है, बोले एकर बारे में तू का बोले, बोले तू मिनिस्टर बाटे कौन सी बाटे, एसिक्यूलर सरख वेकन बिल इन द एरिया एंड होट विनिंग वार खवापन नीट नेशनल से डेमोंस्ट्रेटिव ऑब्स्टेलन ना द गमेंस्कप टू। और एनडीपी रविन परमेश्वर बोले बसोरखतेड आउट ओवर द अनवेजेखेड वार खवापन द ग्रुपन इन द बिनेलांड द नासवीस है द ग्रोटे हुवेलीड केमिकालियम दी नार द गोल्डवेल्डन वर्डन gebracht एंड द मोगलिक गेवोल्गन सो आल्स फॉर द मिल्येई। तो दोस्तों आप लोग जाने हैं नीट सो लंग खलीड और वहां पे घर और तुरात्र भैया और रहा अने दुई को प्रोजेक्टर रहा और वहां पे भी वापन बड़का बड़का बंदूक लेके सब पकड़ाई के ऊपर बैठल और घर हुआ तुरात्र भैया। तो एकर बारे में भी ऑफ हेल्डिंग में के हुआ देशवा के स्कौतु के है स्कौतु के भैया सुर जाति के ही तो पर्टिकुलर हमने किला अपन एक फेलखेत खतीन बंदूक ले ले और हुआ पर का बोले अपन अपन बवाक करे है। तो ये बात है जनता कि हमारा सूरीनाम में बोले जेकर हान में लाठे वही भैंस ले जाई तब बंदूक ले ले अपरे के करे है। और तू जाने है बंदूक के ताकत कितना जबड़े भैया, देश अमर मोर्दन मराई गे कहीं कुछ ना भैल, हुआ मोईवाना के मराई गे कहीं कुछ ना भैल। तो जेकर हाथ में सूरीनाम में बंदूक है भैया वही जीते है, रोफट बंदूक ले चले आदमी के लूट लूट चल जा है। तो बंदूक भाई बड़ी ताकत, अब देखो फेल ऑफ हाल पारा में बहु गंध मचल भैया, बड़ी
गंध बचल है बोले ऑन द ड्रग्स सेस मान दे बतालेंगे अख्तर स्टान थे भैया लोग के बोले है हम लोग 6 महीना पैसा ना पहली बाटी जोन जाए लेकिन हम लोग घर के 2-3 महिला जोन उठाइला फेड ऑफ हालिने डिस्ट्रिक्ट पारा स्टार्ट ऑन द ज्वार ड्रग दो बतालेंग अख्तर स्टान हुआ के ऑन द नेम्स बोले है का अफाल फरसामलिंगन सामलिंगन देसे एन पैट्रिक कैंसन है wachten de uitvoerders al meer dan 6 maanden op hun vergoeding, waardoor de dierverlening in gevaar komt en hygiëne in het district onder de druk staat. Mensen, ondernemers kunnen kosten niet blijven dragen. Toen we ja regering kakeren, ja paisana bereid, onderwijs ke paisana bereid, heb ik ke paisana bereid, de bootwal ke paisana bereid, maar dit is geen nieuw mensen. Dit kennen we allemaal in Suriname, dat mensen jaren niks hebben gehad, dit raar een onderwijs ke paisaren achterstaan. Ondernemers kunnen kosten niet blijven dragen. Ja, wat de samenwerken met de minister. Vuil ophaal valt onder directoraat van openbare groen en afvalbeheer. Or ken het een kensenhuis willen regelmatig overleggen is de minister van openbare werken. Obele hij gaf aan dat de volgende beschikbare informatie, administratieve voorbereidingen, grotendeels zijn afgerond en dat de uiteindelijk betaling afhankelijk zijn van de beschikbaarheid van de financiële middelen. Dat kan je zeggen. Weer bolle administratie. Bolle administratie. Hij zei, en mij ook een koopkrachtversterking. Kan je zeggen, heb ik bolle administratie. Dan doen jullie toch je werk niet goed. De administratie achterstaan, Bart. Dan zijn jullie niet op tijd met jullie werk. Jullie moeten je lang gewoon goed draaien, mensen. Mensen moeten op tijd betaald worden. Zoals de boothouder, schoolmensen, leerkrachten. En nu de ophaaldiensten. Etraden ambtenaar de zoam het kontje krijgen om herhaling van de problemen te voorkomen, werkt de DC. Structurele oplossing, mensen, bolle he, ihega, broekopondo medusto, jahape, para medusto, jahapare, loop paisana paise. Ja, bijna maar Ronnie Brunswijk kan bolle regering heeft geen belangstelling in voor haar eigen begroting. Ronnie, je kunt bolle het apart iets bolle bijna. En Ronnie bolle heiga, bolle vandaag bolle gebellig over situatie dat de Nationale Assemblee anderhalf ganta uur laat ik eil he. En bolle heiga, je eibok karal he. Dan bolle in plaats van 10 uur, 12 uur suroep heil he. En hamelijke VP John bolle 12 uur en 11 uur afspraak. Vraag me af, zitten jullie allemaal in de DNA te liggen daar? Zitten jullie te liggen daar, mensen? De ene voorzitter van de DNA die zegt dat er 10 uur afspraak was. En de vicepresident die zegt 11 uur hadden we afspraak. Maar dat begon om 12 uur. Dus hoe dan ook, of het 10 uur is of 11 uur, u bent gewoon te laat. De voorzitter schoof zijn kritische kanttekening beslist niet onder de stoelen of banken. Brunswijk bolle hij kijkt er maar mee. Bolle eigen begroting, hij vindt het een kwalijke zaak dat op dergelijke wijze wordt omgegaan met het parlement. Op de Brunswijk beklemtonen dat deze kwestie absoluut geen ongeplande situatie betreft, maar de materialen van zwaarwichtige ardimanden van tevoren is besproken. Toen Brunswijk ik erbaren ben, ja, hoe aap het matjai ze? En dan geef ik hem groot gelijk, mensen. Mensen moeten ze werk goed gewoon doen. Abuanka bolle, degenen die het gat hebben gegraven klagen vandaag, Wang bij jou weken bolle, holowat lopen, ik hoedle bolus op klakkeren van het heugen, hoe straat je holwon baradin se kodele bij jou. Ah, 2000 zoveel ze kan ik ketra, deesam loke chichak en leder hoeje. Oi bolle, als wij geld lenen om oude schulden te lossen, waar is dan de economische productie die ervoor zorgt dat we in de toekomst minder hoeven te betalen, werd vandaag per voorgehouden door de VHP assembleelid Gangarai Wang in de Nationale Assemblee. Vandaag is het hoogste college van de staat een aanvang gemaakt. Begroting ke bare mein, behandeling ke bare mein.
तो ये जो बखरूतिन के बारे में बहुत ज्यादा आप देखो बैतलान से साका के मिनिस्टर के है भैया, हम लोग के आउट फोर्स से तरफा ने दिया ना, और वो हैगा मनीष फन भी अब वो है मिनिस्टर फन बैतलान साका के, अब वो का बोले बोले इन फैक्ट तक दैचन अमतनारन के बोले हम लोग पैसा ना भरेला, बोले एन फाइव तक दैसे अनमी के हम लोग परसों के आदमी के हम लोग पैसा भरेला, पता ना उस आमतनार है कि ना, मैं बोले एन फाइव तक दैसे आदमी के बोले हम लोग पैसा भरेला आमतरान अपराध, तब वो उस के आदमी से राशि कलप ना हुए भैया, अब तय ना रहे हैं तो का कोप क्राफर्ट स्टेरकिंग का पैसा ना भरा है, अब हाल के पैसा ना भरा है, स्कूल के एक्स्ट्रा जो सामान कमाई से ना भरा है, तो Het 51.000 keer wel pijsa bhara hai, en ambtenaren ke dat maakt de minister binnenlandse zaken Marinus van B bekend volgens de bewindsmans is er huidige situatie. Bariesens is scheef gegroeid en zijn structurele maatregelen om zaken te stellen. Ja, we betalen hier. Ik heb een paar discussie bij hebben. 2000 zogenoemde spookambtenaren, hega, John Kabik, kampen naar we, doe je jaar en mieke pijsa bhara hai. En personen van wie de aanwezigheid en werkzaamheden nader onderzocht moeten worden. Daarbij gaf hij aan dat de overheid niet langer alleen spreekt. Die 51.000 ambtenaren hebben, maar over circa 51.000 personen die door de staat worden betaald als ambtenaar. Ik spreek niet meer over 51.000 ambtenaren, maar over 51.000 mensen die door de overheid worden betaald als ambtenaar. Al dus de minister, op een verschil tussen personeel bestanden en dienstverlenging. De ego's screen kunnen om hier kon en mee awe kampen, kon en mee na awe heen. Omscholing en herplaatsing. De regering werkt volgens de minister aan een traject om overtollig personeel om te scholen en waar mogelijk te begeleiden. Tot dus toe, kap hamar de swa sudhari bhaiya, sudhar jao, sudhar jao, sudhar jao, padal padal admi hai, maar als u ziet namelijk hun ontwikkeling, namelijk in een land hoe je bepaalde dingen moet aanpakken, dan laat het de wensen over mensen. Laten we daar zeker erover nadenken. Hoe gaan wij ons land namelijk vooruitbrengen? Ik hoor van ogen uit straten op Bari Bari Holla. Oh ja, het is een troebele spiegel geworden van het land. Een spiegel waarin onze rechtsstaat, onze bestuur, internationale financiering, uiteindelijk ook het vertrouwen van de burger samenkomen. We willen iedere partij lijkt namelijk gelijk te hebben en toch verliest iedereen, of beter gezegd de samenleving, die verliest mensen. Orbole Hega, een perspectief heeft bij Italië een sterk punt. Een overheid kan die selectief bepalen welke rechtelijke uitspraken zij wel en niet uitvoert. Anders wordt de rechtsstaat uitgehold, mensen. Ja, Pawi Regio bole hè, bhaiya. Bole financiële situatie, bole bahut uitdaging hamar desh mein ba. Ye bhi India na hai ga. Aur bole hum log ki financiële situatie jo hai ga, financiële behoefte jo hai ga overheid ke. Bole op het voorgestelde schaalschuldplan zei dat de NPR-fractieleider Gerald Pavirojo zomaar een radioprogramma pego bolise. Bole hega, bole verkeerd Surinaamse financieel in een uitdagende situatie. De bole DNA is gisteren in openbare vergadering bijeengekomen voor de behandeling van het onderwerp tot vaststelling van de staatsbegroting 2026. Oor hoeke voorzitter John hei Gerald Pavirojo ke, oor hei VP. Mensen, en hij is er mo kinka systeem, maar het systeem wordt het niet letterlijk kinky mensen, dat hebben wij niet gezien. Madura bhaiya andolan jaane Nicolas Madura ke Amerika utha lege Trump aur okar saakh for the rechter ja hai aave hai aur Venezuelanse ke aur president Nicolas Madura heeft zijn juridische thema bole hai team in de Verenigde Staten uitgebreid met een
prominente advocaat in aanloop naar zijn strafzaak, terwijl voormalige leider zich voorbereidt op een langdurige juridische strijd tegen ernstige aanklachten, wordt de zaak wereldwijd gevolgd vanwege de mogelijke politieke gevolgen voor Venezuela. De leider van ja jabber jabber advocaat lewe paiso to hai madura ka bhaiya obole langdurig kitra din hoge ban hai madura dono parani advocaat Ana Estifao bole die eerder deel uitmaakte van het initiatief van een rapper. Zijn Diddy Combs de bevoegdheden, de toevoeging van de ervaring strafpleiter toen ja betaald gegeven he, ki asaid Madura lade bhaiya ki hamme chodo hamme chodo hamme chodo aur Madura ke Amerika pakad ke jakde baaj hal me bhaiya betaald gegeven. De komende maanden zullen naar verwachting in het teken staan van juridische procedure waarbij verdediging mogelijk niet alleen de aanklachten zal aanvechten, maar ook de regelmatig van Maduro's arrestatie ter discussie zal stellen. Toen je buitenland geen nieuws bij hem aanplukt, patate janta, aanplukt jante, we moeten alles in huis hebben, een beetje algemene nieuws te gaan lezen voor ons alle mensen. Yo, je kan niet alles, maar je gaat je best doen toch bepaalde dingen, bepaalde nieuws toch te gaan lezen. Tropische temperaturen, benauwdheid en plaknachtig dit weekend wordt puffen. Ja, likale bhaiya, hamana bolila. यहां पर लिखा गया है लेकिन उसके बाद हम चलते हैं और आगे भैया 4.5 बरिस के जहलपाई से सितार्त एगो जगह के नाम बा सितार्त 4.5 बरिस के जहलपाई से 78 तक यार के अपन माई के माढ़ाड़ी से एक मिला और होखरा स्ट्राफदान ओपनबार मिनिस्टर हाथ के एस 2023 met ook een overdosis insuline deze ga. De juiste justitie eist 2 weken geleden een 56-jarige Josine Eske niet meer terug de cel in. Obole de rechtbank vond de straf eist te laag omdat die een onvoldoende afschrikwekkende werking naar anderen heeft. De verdachte krijgt een milde straf voor moord, stelt de rechtbank. Dat komt dooral dat de pleeg gepleegd is in een heel bijzonder context mee. Omdat de vrouw van minder toereikingsvatbaar is. Daarnaast heeft de zaak volgens de rechtbank lang geduurd. Er verklaart dat ze haar moeder op eigen verzoek een hoge dosis insuline heeft gegeven. Omdat de vrouw eerder gezegd had niet meer te willen leven. Volgens de rechtbank is niet vastkomen te staan dat de moeder een serieuze, weloverwogen, duurzame wil had van het overleden. Maar mij apre hem mee bole. हां कि हमें बहुत दिन ना मांगिला जिए बोले हमें तू मार ढार लेकिन कहीं फरकलारिंग ना है दोस्तों और फरकलारिंग जना है कहीं तो जाओ 4.5 बरिस के पीपा ट्रैक करो तुलन जानो चीजवा कैसे अब देखो यूक्रेन भैया रूसलान के उल्टे अनफॉल करे है ओली रफ ने मॉस्को में और ड्रोन से असर यूक्रेन दागे भैया यूक्रेन हैव अ रशियन ओली रिफाइनरी अनफॉल इन मॉस्को मेल द यूक्रेन से प्रेसिडेंट ओसेलेंस्की बोले है बोले अब की हम लोग मॉस्को में कल्ली बाटी फन यूक्रेन लंग afstand raketten willen hem nog jalen liberty. Hoe ook burgemeester Moskou willen hem burgemeester Moskou ke kietjewa raffinaderij me lagel he. Of willen hij 35% van de brandstofbehoefte van de hoofdstad. Willen hij de voorziet volgens de Oekraïense nieuws. Willen hij volgens Russische luchtverdediging Moskou met 60 Oekraïense drones worden neergehaald, worden 60 worden helemaal gereden, worden vanwege de aanvallen werden de luchthavens bij de hoofdstad tijdelijk gesloten. Russische reizigers hebben bijna dagelijks te maken met de annuleringen of vertraging van vluchten door de dronewaarschuwingen. Rusland moet gedwongen worden een eind te maken aan de oorlog tegen ons volk. Ik erbare met Zelensky bolle hega. Oekraïne vormen een belangrijke onderdeel van de werkelijke druk. Bolleke, hamle druk karila. Rusland ke jahi jhagadwa. Ban kareke. Obolo doro jahe. De gauwe dit doen toch mensen. Zo